নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রতি বছর একুশে মে আজকের দিন সংলাপ এবং উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্যের বিশ্ব দিবস ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট পালিত হয়। বিশ্বের সাংস্কৃতিক সমৃদ্ধি উদযাপন এবং শান্তি ও টেকসই উন্নয়নের আন্তঃসাংস্কৃতিক সংলাপের গুরুত্ব তুলে ধরাই এই দিনের মূল লক্ষ্য। আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক চা দিবস ইন্টারন্যাশনাল টি ডে উদযাপিত হচ্ছে। এই দিনে মরক্কন মিন্ট টি বা সাধারণ পুদিনা চা পান করে অনেকে এই বিশেষ পানীয়টির ঐতিহ্য উপভোগ করেন। এর উদ্দেশ্য চায়ের বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব উদযাপন এবং টেকসই চা উদযাপন ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এরপর বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY নিয়ে সংক্ষেপে কিছু কথা। PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো ভারত সরকারের একটি আবাসন প্রকল্প, যার লক্ষ্য গ্রামীণ এবং শহুরে গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারকে পাকা বাড়ি ছাদসহ তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রায় 1,20,000 টাকা এবং শহুরে এলাকায় বিভিন্ন স্ল্যাবে ভর্তুকি বা ঋণের সুবিধা দেওয়া হয়। এই দুই ভাগে বিভক্ত এটি, PMAY গ্রামীণ এবং PMAY আরবান। এবার বলি প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল বৈশিষ্ট্য ও সুবিধা নিয়ে কিছু কথা। গৃহহীন এবং অস্বাস্থ্যকর বা কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির জন্য সাধারণত 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া, যা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে আসে। শহুরে এলাকায় সাশ্রয়ী মূল্যের ঋণের ওপর সুদের হার হ্রাস করার সুবিধা রয়েছে। আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আগে কোনো পাকা বাড়ি থাকা চলবে না। অফিসিয়াল PMAY ওয়েবসাইট বা স্থানীয় পঞ্চায়েত পুরসভার মাধ্যমে আবেদন করা যেতে পারে। আধার কার্ড, আয়ের প্রমাণপত্র, সম্পত্তির বিবরণ, ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র হিসেবে এইসব দেখাতে হবে। শুনলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY নিয়ে সংক্ষেপে কিছু কথা।

0: এরপর শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ, পরিবেশনায় ছোট্ট সোনা বন্ধুরা। শুনুন সহজপাঠ।
1: কালো রাতে গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা, নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে, ভয় ভয় পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে, বায়ু দিকে দিকে রে দেখে দেখে সকলে রে, বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে

চটরদি চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচি মিচি করে শেখা শালিকের ঝাঁ, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁ। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল পরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে।

ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘি তার মাঝখানটিতে, তালবন তারই চারিভিতে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারেতে এক হানে হরি মোদে বসেছে দোকানে, চাল ডাল বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। বিধু গয়লানি মায় পোয়, সকাল বেলায় গরু দই। আঙিনায় কানাই বলাই, দাসি করে সরিষা কলাই। বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের।

0: মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দি 4টি 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না তো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার।
1: তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর কোণে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটিবার।

ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তৃপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার।

কানে খনে উড়ছে পড়ছে পাখার ঝাপট দিতেছে প্রাণপণে, বিজুলি ধায় দাঁত মেলে তার ডাকিনিটার মতো, দিক দিগন্ত চমকে ওঠে হঠাৎ মর্মাহত। ওই রে

0: হেথা হোথায় পলি মাটি দিয়েছে আশ্বাস, কাঁচা সবুজ নতুন ঘাসে ঘেরা, তলির চরে বালুতে রোদ পোহায় কচ্ছপেরা।
1: শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ, পরিবেশনায় ছিল ছোট্ট সোনা বন্ধুরা। তাহলে বন্ধু, সময় বলছে আজ আর নয়, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় রীতা গুহবিশ্বাস, নমস্কার।